দেবস রাত দোয় দাই দয়া খেলে সকল জগত চঙ্গে আইয়া বুরে আইয়া বচে ধর্ম হদুর